আজ সোমবার, 29শে আষাঢ় 1948 শকাব্দ, 20শে জুলাই 2026 খ্রিস্টাব্দ, 3রা শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5টা বেজে 4 মিনিট হয়ে 16 সেকেন্ডে, সূর্যাস্ত 6টা বেজে 20 মিনিট হয়ে 49 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 21 সেকেন্ড।

0: marriage will not be valid in the state. Divorce will have to follow a legal process. Women and men will get equal inheritance rights. Registration of live-in relationships will be mandatory within 1 month. Spain beat defending champions Argentina 1-0 in extra time to become FIFA World Cup 2026 champions. Spain substitute Ferran Torres scored in the 106th minute to give his team a 1-0 win over Argentina in the final at New York, New Jersey Stadium last night. After a tense and fiercely contested 90 minutes ended goalless, Torres finally broke the deadlock in the 106th minute. The victory secured Spain's second men's FIFA World Cup title and their first since lifting the trophy in 2010. With its victory, Spain became the first nation to simultaneously hold the World Cup crowns in both men's and women's soccer. The championship dethroned Argentina, which was trying to become the first repeat champion since Brazil in 1962. In men's cricket, England beat India by 27 runs in the third ODI and sealed a 2-1 series win at Lord's in London. Last night, England set a target of 388 runs for India. Chasing the target, visitors could score 360 runs for 7 in 50 overs. Opting to bat first, England scored 387 runs for the loss of 3 wickets in the allotted 50 overs. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন আপনাদের জানিয়ে দিই আজ 20 জুলাই 2026 সোমবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িত প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 শুনবেন আজকের চাষবাস, ভারত সরকারের প্রাণী কল্যাণ প্রকল্প বলবেন ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র, 6:40 আপনার স্বাস্থ্য ছত্রাক সংক্রমণ থেকে বিপদ এ নিয়ে বলবেন ডাক্তার আশিস কুণ্ডু, সকাল 6:45 প্রাত্যহিকী উপস্থাপনে থাকবেন বিদিশা রায় ও শুভদীপ দে, 7:45 রবীন্দ্রসঙ্গীত ত্রিবেণীর শিল্পীবৃন্দের পরিবেশনায়, 8:00 বিজ্ঞানের খবর লিখেছেন বিপ্লব দাস, 8:05 নজরুল গীতি উমা চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 8:20 বাংলা কথিকা সুন্দরবনে রবীন্দ্রনাথ বলছেন ক্ষিতিশ বিশাল, 8:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী, 9:00 বাংলা ছায়াছবির গানে অনুষ্ঠান গানে গানে, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের দ্বিতীয় পর্ব, 10:00 গানের ভেলা উপস্থাপনে থাকবেন নিবেদিতা নাগ তহবিলদার, 11:00 যুববাণী অনুষ্ঠান বিজ্ঞান বার্তা উপস্থাপনা পৌলমি বাগ এবং কিংসু ঘোষ, 12:00 গীত শিল্পী মিতালি সেনগুপ্ত, 12:15 সুশ্রিতা কুণ্ডুর কণ্ঠে লোকগীতি, 12:33 উনজমি দুন ফসল উপস্থাপনা স্বাগতা মণ্ডল মল্লিক, 1:00 নির্বাচিত লোকগীতি, 1:45 মহিলা মহল আইনের তর্পণে উপস্থাপনায় থাকবেন সঙ্গীতা দত্ত, 2:30 ছায়াছবির গান গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে, 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনে থাকবেন শুভজিৎ সরকার, 5:30 বিদ্যার্থীদের জন্য সন্ধ্যা 6:05 এবং 6:15 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা লাইভ ফোন ইন অনুষ্ঠান বিষয় ব্রেন টিউমারের লক্ষণ ও তার চিকিৎসা, অতিথি হিসেবে থাকবেন ডাক্তার বিমান কান্তি রায় এবং সাক্ষাৎকার নেবেন শর্মিষ্ঠা সরকার, 9:00 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী, 9:30 আবৃত্তির আসর রবীন্দ্র কবিতার আবৃত্তি উপস্থাপনা বরুণ দাস, 9:45

নাটকটি সময়ের আয়না, প্রযোজনা অসীম রায়, 10টায় বাংলা ছায়াছবির কান, রাত 10:30 ম্যান্ডোলিন, শিল্পী সায়ন চট্টোপাধ্যায়, ঝুমুর দেবনাথের কণ্ঠে শুনবেন শ্যামা সঙ্গীত, রাত 10:50, রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী গোড়াচাঁদ বাঘ, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত, খেয়াল শুনবেন বকুল চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ত্রিবেণীর শিল্পবৃন্দ, 6:35 রামচরিত মানস 177 পর্ব শুনবেন, সকাল 6:45 ভক্তিগীতি শিল্পী ঝুমুর দেবনাথ, 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা শ্বেতা হাজরা, 8:30 আধুনিক গান মিতালী সেনগুপ্তের কণ্ঠে, 8:50 ম্যান্ডোলিন শিল্পী সায়ন চট্টোপাধ্যায়, সকাল 9:10 শুনবেন রাজধারা, 10:15 অঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান, বেলা 12:00 সুরভি, 12:20 ও 1:10 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান, দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী, সঞ্চয়িত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 আধুনিক গান মিতালী সেনগুপ্তের কণ্ঠে, 5:20 উর্বশী, সন্ধ্যা 6:10 হিন্দি বার্তা, 6:30 গুলগুল সেন, সন্ধ্যা 7:10 শিল্প সংলাপ পোর্ট ট্রাস্ট অফ ইন্ডিয়ার বিবর্তন নিয়ে মিতালী ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্যাল, সন্ধ্যা 7:30 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 পার্লামেন্ট পর্যালোচনা, 8:30 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান এবং রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ 20 জুলাই 2026 সোমবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িত প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে, এখন শুনবেন সুবদ্ধ সঙ্গীত। এই অনুষ্ঠানে আজ শুনবেন খেয়াল শিল্পী বকুল চট্টোপাধ্যায়, প্রথমে শুনবেন রাগ রামকেলি, তারপর জৌনপুরী শিল্পী বকুল চট্টোপাধ্যায়।

যখন শুনলেন খেয়াল, শিল্পী বকুল চট্টোপাধ্যায়। প্রথমে শুনলেন রাগ রামকেলি, তারপর রাগ জৌনপুরি, শেষ হল সুভদ্র সঙ্গীত। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, আজকের শিল্পী ত্রিবেণী শিল্পীবৃন্দের পরিবেশনায়।

শেষ হলো রবীন্দ্রসঙ্গীত ত্রিবেণী শিল্পীবৃন্দের পরিবেশনায়। শুনলেন আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। শুরু হচ্ছে এখন রামচরিতমানস। আজ শুনবেন 177তম পর্ব।

শেষ হলো রামচরিতমানস। আজ শুনলেন 177তম পর্ব। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুরু হচ্ছে ভক্তিমূলক গান। আজকে শিল্পী ঝুমুর দেবনাথ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। দিল্লি কেন্দ্র থেকে সংবাদ একটু পরেই।

আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। মনে পড়ে যখন পাঠ্যবইয়ের পাতায় প্রথম পড়েছিলাম এই লাইনগুলো? এই যে আকাশ থেকে মাটি, গোটা প্রকৃতির কাছ থেকে উদার আর কর্মতৎপরতার শিক্ষা নেওয়া, এই শিক্ষাটা যিনি আমাদের দিয়েছিলেন তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় সুনির্মল বসু। তিনি কেবল ছড়াকার ছিলেন না, তিনি ছিলেন আমাদের শৈশবের সেই বন্ধু যিনি আমাদের শিখিয়েছিলেন প্রকৃতির প্রতিটি অণু পরমাণু থেকে কিভাবে আনন্দ আর প্রেরণা খুঁজে নিতে হয়। আজকের এই যুববাণী সুপ্রভাত অনুষ্ঠানে আমরা সেই মানুষটিকেই আবার একবার খুঁজে বের করব, যিনি নিজে একটা ছোট্ট শিশুর মতো সারল্য ধরে রেখে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে জীবনটাকে ছন্দে ছন্দে সাজিয়ে তুলতে হয়। তোমার সঙ্গে আজ থাকছি তোমার যুববাণীর বন্ধু শ্বেতা, আর আজকের আড্ডাটা হবে কবি সুনির্মল বসুর সেই জাদুকরী ছন্দ আর ওনার জীবনের অলিগলিকে ঘিরে। চলো ফিরে যাই তাহলে সেই সোনালী শৈশবে।

0: শুভ সকাল আরেকবার সবাইকে। কেমন আছো বলো তো? প্রথমে তোমরা সবাই এক কাপ ধোঁয়া ওঠা চা হাতে নিয়ে যারা এখন রেডিওর সামনে বসেছ আর কি, তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজ 20 জুলাই, আজকের দিনটা আমাদের জন্য সবার জন্য বিশেষ। কী কী জন্য বিশেষ চলো তাহলে জেনে নিই, আজ এই দিনে কী কী স্পেশাল।
1: আজ এই দিনে,
0: আজকের এই দিনে 1810 সালে কলম্বিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়। ব্রিটিশ সংসদে বঙ্গভঙ্গ আইন প্রথম অনুমোদন পায় 1905 সালে। 1946 সালে প্যারিসে শান্তি সম্মেলন শুরু হয়। 1947 সালে মোহাম্মদ নাসির উদ্দিনের সম্পাদনায় বাংলা মুসলিম নারীদের সচিত্র সাপ্তাহিক পত্রিকা বেগম প্রকাশিত হয়। 1960 শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। 1968 স্পেশাল অলিম্পিক প্রতিষ্ঠা পায়। 1969 আপোলো 11 অভিযানের নভোচারী নীল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন জুনিয়র প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন। 1976 মার্কিন নভোযান ভাইকিং মঙ্গল গ্রহে অবতরণ করে। 1996 ঢাকা নগর জাদুঘর উদ্বোধন করা হয়। এছাড়াও আজকের দিনে কিন্তু বহু ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন। 1804 সালে রিচার্ড ওয়েন, ইংরেজ জীববিজ্ঞানী, শরীর স্থানবিদ ও জীবাশ্মবিদ, এরই সঙ্গে জন্মগ্রহণ করেছেন 1888 খ্রিস্টাব্দে মণিলাল গঙ্গোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও সম্পাদক। 1919 এডমন্ড হিলারি, এ নিউজিল্যান্ডের একজন বিখ্যাত পর্বতারোহী এবং অভিযাত্রী, তিনি তেনজিং নর্গের সঙ্গে মে 29, 1953 সালে এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেন। 1929 রাজেন্দ্র কুমার, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা জন্মগ্রহণ করেন। এরই সঙ্গে 1947 সালে গ্রেড বেনিক, জার্মান পদার্থবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। এর সঙ্গে জন্মগ্রহণ করেন 1950 সালে নাসির উদ্দিন শাহ, ভারতীয় চলচ্চিত্র তারকা অভিনেতা। আজকের এই দিনে তিরোধান দিবসও রয়েছে। 1900

0: ওড়িশালে শ্রী শ্রী মা সারদা দেবী, যিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী ও সাধন সঙ্গিনী এবং সর্বোপরি রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী। আজকের দিনে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন বাঙালি ব্রিটিশ বিরোধী বিপ্লবী ভারতীয় মুক্তিযোদ্ধা বটুকেশ্বর দত্ত। 1965 সালে, 1972 গীতা দত্ত বাঙালি সঙ্গীতশিল্পী এবং 1974 কমল দাশগুপ্ত প্রথিত যশা সঙ্গীতশিল্পী, প্রসিদ্ধ সুরকার ও সঙ্গীত পরিচালক।
1: আজ এই দিনে
0: আচ্ছা, আজকের এই দিনের বিশেষ বিশেষ ঘটনাগুলো তো শুনলে, কিন্তু আজকের এই দিনটার সঙ্গে বাংলা সাহিত্যের কি একটা অদ্ভুত যোগসূত্র আছে বলতো? শুরুতেই বলেছিলাম আজ কার জন্মদিন। আজ থেকে অনেক বছর আগে, মানে খুব বেশিও নয়, 1902 সালের আজকের এই দিনে শ্রাবণের এক আলোর জোয়ারে ভেসে যাওয়া পূর্ণিমা তিথিতে গেরিডিতে জন্ম নিয়েছিলেন আমাদের সবার প্রিয় এক মানুষ, যা লেখা ছোটবেলায় পড়েনি এমন বাঙালি মেলাই ভার। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় ছড়াকার ও শিশু সাহিত্যিক সুনির্মল বসু। এখনকার ঝাড়খণ্ডের গিরিডি জায়গাটা যে কি অপূর্ব সুন্দর তা তোমরা অনেকেই নিশ্চয়ই জানো। সুনির্মল বসুর মামা বাড়ি ছিল সেখানে, অর্থাৎ তার মা ভুবনেশ্বরী দেবীর বাড়ি ছিল, আর ওনার পৈতৃক বাড়ি মানে ওনার পিতা পশুপতি বসুর বাড়ি ছিল বাংলাদেশের মুন্সিগঞ্জের বিক্রমপুরে। যেদিন তিনি জন্ম নিলেন সেদিন ছিল শ্রাবণী পূর্ণিমা, তাই ভালোবেসে তার নাম রাখা হয়েছিল নির্মলচন্দ্র। পরে অবশ্য সেই নামটা বদলে ফেলা হয়, রাখা হয় সুনির্মল। ছোটবেলায় সাঁওতাল পরগনার ওই পাহাড় ঝর্ণা আর শালপিয়ালের জঙ্গল গিরিডির সেই অবুজ ছেলেটার মনে একটা গভীর দোলা দিয়েছিল, আর সেই প্রকৃতির কোলেই ওনার মনের ভেতর প্রথম কবিতার বীজটা বোনা হয়ে যায়।

এখন যে গানটা শুনলে নিশ্চয়ই গলাগুলো খুব পরিচিত, হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্ত। তোমাদের তো একটু আগেই বললাম যে আজকের দিনে 1972 সালে আজকের দিনে গীতা দত্ত আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, এত গুণী একজন শিল্পী মাত্র 41 বছর বয়সে। তো এরকম শিল্পীদের গান তোমরা আরও শুনতে পাবে। তবে হ্যাঁ, এবার আড্ডায় ফিরি। যেটা বলছিলাম, সুনির্মল বসুর এই যে প্রকৃতি প্রেম, সেখান থেকেই কিন্তু মনে একটা অদ্ভুত গভীর দোলা লেগেছিল তার, আর সেখান থেকেই কবিতা লেখার শুরু। আচ্ছা, এই যে সুনির্মল বসু, ওনার দাদামশাই কে ছিলেন জানো কি? বিপ্লবী ও সাহিত্যিক মনোরঞ্জন গুহ ঠাকুরতা, আর ঠাকুরদা ছিলেন বিখ্যাত সাংবাদিক গিরিশচন্দ্র বসু। তার নবশক্তি পত্রিকার কথা নিশ্চয়ই তোমরা শুনেছ, বুঝতেই পারছো, একদম রক্তে শিরায় শিরায় স্বাধীন সাহিত্য। আর কিশোর বয়সেই ওনার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল বিখ্যাত প্রবাসী পত্রিকায়। সেই কবিতাটার নাম কি বলো তো? চন্দ্রভায়ার পদ্মাপাট। শুধু কি কবিতায় লিখতেন নাকি তিনি? একদমই না, যথেষ্ট গুণী ছিলেন। ওনার তুলির টানও কিন্তু ছিল দেখার মতো, দুর্দান্ত ছবি আঁকতেন তিনি। আর আজকের দিনে আমরা কেরিয়ার নিয়ে কত চিন্তা করি, তাই না? কিন্তু সুনির্মল বসুর জীবনের দিকে তাকালে দেখবে দেশের প্রতি ওনার টানটা ঠিক কেমন ছিল। 1920 সালে পাটনার গিরিডি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করার পরে তিনি চলে আসেন কলকাতায়। কলকাতার সেন্ট পলস কলেজে ভর্তি হলেন তিনি, কিন্তু ঠিক পরের বছরই, অর্থাৎ 1921 সালে, যখন মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের ডাক এলো, তখন কিন্তু দেশের টানে মাত্র এক লহমায় কলেজ ছেড়ে বেরিয়ে এলেন এই তরুণ এবং যোগ দিলেন সেই আন্দোলনের পথে। দেশপ্রেম তার মধ্যে এতটাই গভীরভাবে সাড়া দিয়েছিল।

জন্মভূমির প্রতি এই টান, এটা কিন্তু সত্যি একেবারেই অবিশ্বাস্য। কারণ তার যেরকম কেরিয়ার ছিল, তার যেরকম পড়াশোনায় লেখনী ছিল, তাতে করে তিনি অবশ্যই অন্যদিকে অনেক শাইন করতে পারতেন, কিন্তু পড়াশোনা ছাড়লেও ভেতরের শিল্পী মনটাকে কিন্তু তিনি একদমই দমে যেতে দেননি। এরপর তিনি ভর্তি হলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিখ্যাত আর্ট কলেজে। ছবি আঁকার সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা ওনার লেখালেখিতেও একটা আলাদাই মাত্রা এনে দিয়েছিল। ওনার ছড়াগুলো দেখলে মনে হয় যেন চোখের সামনে এক একটা জীবন্ত ছবি ভেসে উঠছে, তাই না? সুনির্মল বসু মানেই কিন্তু ছন্দে চমৎকার আর মিল দেওয়ার একটা অবিশ্বাস্য স্কিল। তোমরা ওনার লেখা বইগুলো নিশ্চয়ই পড়েছ। 1927 সালে প্রকাশিত ওনার প্রথম কাব্যগ্রন্থ হাওয়ার দোলা বাংলা সাহিত্যে এক নতুন বাতাস নিয়ে এসেছিল, তাই না? আর ওনার ছানা বড়া বইটার কথা তোমাদের নিশ্চয় মনে আছে। এছাড়া বেড়ে মজা, হইচই, পাত্তাড়ি, এই বইগুলো আমাদের ছোটবেলাটাকে কতটা রঙিন করে রেখেছিল একবার জাস্ট ভাবো। ছড়া, কবিতা, রূপকথা, ভ্রমণ কাহিনী থেকে শুরু করে কৌতুক নাট্য, কিশোর মনের উপযোগী এমন কোনো বিষয় নেই যা ওনার কলমে ধরা দেয়নি। ওনার এই অনন্য সৃষ্টির জন্যই কিন্তু 1956 সালে তিনি লাভ করেছিলেন মর্যাদাপূর্ণ ভুবনেশ্বরী পদক। একদম ভগবানের আশীর্বাদ হয়ে নেমে এসেছিল তার জীবনে এই ছন্দ, এই শিল্পী।

তাহলে ওই যে বললাম ছন্দ তার কাছে এসেছিল যেন একদম ঈশ্বরের আশীর্বাদ হয়ে। আমরা কথা বলছি আজ সুনির্মল বসুর জন্মদিনে, শুনছো যুববাণী, সুপ্রভাত, তোমার সঙ্গে রয়েছি আমি শ্বেতা। তো যেটা বলছিলাম, এমন একজন মানুষ যিনি এক জাদুর বাক্স খুলে রেখে গেছেন, ছড়ার জাদু, তিনি হলেন বিখ্যাত শিশু সাহিত্যিক সুনির্মল বসু। হ্যাঁ, তোমাদেরকে যে বইগুলোর কথা একটু আগে বলেছিলাম, তোমরা কি সেই বইগুলো পড়েছ? যদি পড়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের জানিও, যুববাণী কলকাতার ফেসবুক পেজে আজকের অনুষ্ঠানের পোস্টারের কমেন্ট বক্সে। সে তো তোমরা যারা পড়েছ পড়েইছ, আর যারা পড়নি বা পড়তে ইচ্ছে করছে তাদের জন্য আমি বরং একটু একটু করে হিন্টস দিয়ে যাই। তো প্রথমেই বলেছিলাম বেড়ে মজা বইটার কথা। আচ্ছা, এই বেড়ে মজার নামটা শুনেই কিরকম ভেতর একটা মজা লাগছে না? এই বইটার মূল মন্ত্রই হলো হাসি আর আনন্দ। তোমরা যখন এই বইটা খুলবে দেখবে একটা অদ্ভুত সব মজার চরিত্র তোমাদেরকে যেন হাঁকছানি দিয়ে ডাকছে। সুনির্মল বসু কিন্তু খুব সহজ সরল ভাষায় এমন সব ছড়া লিখে রেখে গেছেন যা পড়তে পড়তে তোমরা নিজের অজান্তেই হেসে ফেলবে, আর মনটা যদি একটু খারাপ থাকে তাহলে পুরোপুরি ভালো হয়ে যাবে। আচ্ছা, শুধু কি হাসাহাসি? না না, মজার ছলেই তোমরা জানতে পারবে আমাদের প্রকৃতি আর পশু পাখিদের কথা, আর তার ছন্দের তো জুড়ি নেই। একবার পড়লেই দেখবে যেন মুখস্থ হয়ে যাচ্ছে। আরেকবার এই আরেকটা বইয়ের কথা বলছিলাম, যে এই বেড়ে মজার পরে ছানা বড়া। না না, কোনো ছানা বড়া মিষ্টির দোকানের নয়, ছানা বড়া ছন্দেরই একটা বই, সুনির্মল বসুর লেখা। এই বইটা যেন শব্দের একটা জাদুকরি খেলা খেলেছে। সুনির্মল বসু ছন্দের ওপরে কি যে দারুণ তার দখল ছিল এই বইটা পড়লেই তোমরা জানতে পারবে। এই বইটাতে তোমরা পাবে অদ্ভুত সব হাসি খুশি চরিত্রদের, যারা তোমাদের কল্পনার জগৎকে একদম সুদূর প্রসারিত করে দেবে। আর হ্যাঁ, এখানে তোমরা দেখবে আমরা কিভাবে দৈনন্দিন জীবনে ছোট ছোট বিষয়

0: গুলোকে নিয়ে দারুণ দারুণ ছড়া পড়তে পারবো। এ মানে দৈনন্দিন জীবনের যে চলতি একঘেয়েমি সেইগুলোকে কিন্তু সুনির্মল বসু তার ছন্দের জাদুকরি দিয়ে তার কবিতার মাধ্যমে অনেক সহজ করে, অনেক মজার করে তুলেছেন। আর বলি হাওয়ার দোলার কথা, ওই যে বললাম হাওয়ার দোলা একদম একটা নতুন বাতাস নিয়ে এসেছিল। সুনির্মল বসুর প্রথম কাব্যগ্রন্থই হলো হাওয়ার দোলা, যেটা প্রকাশিত হয় 1927। এটা পড়ে তোমাদের মনে হবে যেন একটা খোলা আকাশের নিচে বসে আছে। ওই যে প্রথমেই বললাম আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, ওই রকমই কিন্তু তোমরা একটা মোটিভ পাবে এই কবিতার বইটাতে। আর এই বইটাতে তোমরা পাবে খোলা বাতাস, পশু পাখি আর ঋতু পরিবর্তনের অপূর্ব সব ছবি, ছবি বলতে কবিতার ছবি, ছোটদের সরল আনন্দ আর খেলার সাথীদের কথা ভেবেই কিন্তু এই বইটা সম্ভবত লিখেছিলেন সুনির্মল বসু, যেখানে ছোটদের এই যে শিশু মনের যে প্রভাব সেটাও তিনি তুলে ধরেছেন। সব শেষের দিকে আমরা দেখব পাত্তাড়ি বইটা, 1930 সালে প্রকাশিত হয়েছিল এই বইটা, শিশুদের কাছে তো ভীষণভাবেই প্রিয়, সঙ্গে আমাদের মতো একটু বড় শিশু যারা রয়েছে, অর্থাৎ যারা একটু বড় হয়ে গেছে কিন্তু মনটা একদম শিশুর মতো, এখানে তোমরা অবশ্যই এই বইটা পড়তে পারো। এটাও কিন্তু ভীষণ জনপ্রিয় একটা বই। এইখানে রয়েছে পন্টুবাবু, জগা, এইরকম মজার চরিত্ররা, তাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত ঘটনা, মজার মজার ঘটনা আর পাঠশালার গল্পগুলো এখানে খুব সুন্দরভাবে উঠে এসেছে। মজার পাশাপাশি এই বইগুলো আমাদের মনে সততা আর প্রকৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তোলার শিক্ষাও কিন্তু দেয়, অর্থাৎ প্রকৃতির প্রতি যে প্রেম সেটাকে কিভাবে মজা করে উপভোগ করতে হয় রোজের জীবনটা, সেটাই কিন্তু এখানে শিখিয়ে গিয়েছেন সাহিত্যিক মশাই। তাহলে বুঝলে তো সুনির্মল বসুর ছড়া মানে শুধু মজা নয়, সে যেন একটা জাদুর জগৎ। আচ্ছা অবশ্যই জানিও কিন্তু তোমরা কে কোনটা পড়েছ, আর অবশ্যই আমাদেরকেও সাজেস্ট করো আর কী কী বই সুনির্মল বসুর পড়া যায়, কী পড়লে মন ভালো হয়ে যাবে, তাই না? এর সঙ্গে জানিয়ে দিই যুববাণীর বলতে চাই, অর্থাৎ জুলাই মাসের বলতে চাই তোমাদের জন্য কী রাখছে।
1: তখন বুঝলি এইরকমই একটা আষাঢ়ের রাতে চারিদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার, হঠাৎ বাঁশবাগানের মাথার উপরে,
2: উফ দাদু, তোমার এই আষাঢ়ে গপ্পর কতদিন চলবে বলতো? এই আষাঢ় মাসের বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি, ডিম ভাজা, চাটনি, পকোড়া এসবের সঙ্গে বাঙালির জীবনে কিন্তু আরো একটা জিনিস মাস্ট, আষাঢ়ে গপ্পর।
3: হ্যাঁ একদম ঠিক ধরেছো, জুলাই মাসের বলতে চাই এর বিষয় আষাঢ়ে গপ্পর। আচ্ছা তোমার জীবনেও কি এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে, এমন কোনো অবিশ্বাস্য গল্প যা শুনলে সবাই এক বাক্যে বলে
4: দূর, এ আবার হয় নাকি?
3: এরকম গল্পই কিন্তু আমরা চাই।
4: তাই তোমার বয়স যদি হয় 16 থেকে 30, তোমার লাইফের সেই অদ্ভুতুরে গল্পটা অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। তোমার পাঠানো গল্পটা যদি হয় সেরার সেরা, তাহলে তোমাকে আমরা ডেকে নেব আমাদের স্টুডিওতে।
3: কিন্তু
4: কিভাবে গল্প পাঠাবে?
3: হ্যাঁ,
2: আমাদের চিঠি পাঠানোর ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যদি মেইল করতে চাও তবে yuvavanikolkata@gmail.com, এই মেইল আইডিতে পাঠাতে পারো তোমার লেখা।
4: ক্যালেন্ডারে রিমাইন্ডারটা সেট করে নাও, ডেডলাইন কিন্তু 20 জুলাই 2026, এরপরে এলে কিন্তু নো এন্ট্রি। আমরা কিন্তু ওয়েট করছি তোমাদের জীবনের আষাঢ়ে গপ্পর জন্য।
0: তো এত ছন্দের জাদুকর যিনি, এত ছন্দ নিয়ে যার খেলা, তার জীবনের ছন্দটা কিন্তু একটা সময় কাটতেই হলো। ওই যে বলে নিয়তির বিধান বড়ই অদ্ভুত, ভুবনেশ্বরী পদক পাওয়ার ঠিক পরের বছরই, অর্থাৎ 1957 সালের 25শে ফেব্রুয়ারি, মাত্র 54 বছর বয়সে এই চঞ্চল ছন্দের জাদুকর আমাদের ছেড়ে চলে যান। ওনার মৃত্যুর ঠিক পরের দিন প্রখ্যাত সাহিত্যিক প্রমোদ।

পার্থনাথ বিশি তার পত্রিকার সম্পাদকীয় কলামে একটা অদ্ভুত সুন্দর কথা লিখেছিলেন। ওনার সেই লাইনটা শুনলে আজও গায়ে কাঁটা দেয়। তিনি লিখলেন, স্বর্গের নন্দনকাননে বসে এক শিশু মুড়ি খাচ্ছে, আরেক শিশু এই মাত্র সেখানে গিয়ে হাজির হলো মুড়ি মুরগির ভাগ বসাতে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রথম শিশুটি কে ছিলেন? হ্যাঁ, তিনি ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর পরের জন আমাদের সুনির্মল বসু। দুজনেই আজীবন মনের দিক থেকে একেবারে শিশুই রয়ে গিয়েছিলেন। সুনির্মল বসু চলে গেছেন আজ অনেকগুলো বছর হল, কিন্তু ওনার ছড়া, ওনার সুর আর ছন্দ আজও আমাদের স্মৃতিতে অম্লান। আজকের এই বিশেষ দিনে আমাদের সুপ্রভাত অনুষ্ঠানের তরফ থেকে ওনার স্মৃতির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। তোমাদের কার কার ছোটোবেলায় সুনির্মল বসুর ছড়া পড়ার অভিজ্ঞতা আছে অবশ্যই কিন্তু জানিও আমাদেরকে। আর হ্যাঁ, রথের মেলায় ঘুরতে যাচ্ছ না তোমরা? এই তো চলছে রথের মেলা, অবশ্যই যেও আর আমাদেরকে সেই অভিজ্ঞতাও কিন্তু জানিও।

আচ্ছা, সুনির্মল বসুর কবিতা, তার জীবন নিয়ে আমরা তো কথা বললাম, এবার না হয় তোমাদেরকে একটা গল্প বলি।

এক যে ছিল গাধা, সেই গাধা ছিল এক কৃষকের। এই অত্যন্ত পরিশ্রমী গাধা সে মাঠে প্রচুর ভার বহন করত। একদিন ভুলবশত গাধাটি একটা গভীর খাড়া পরিত্যক্ত খাদে পড়ে গেল। অনেক চেষ্টা করেও সে খাদ থেকে কিছুতেই উঠতে পারছিল না। গাধাটির কান্না শুনে কৃষক ছুটে এলেন। অনেক ভেবে তিনি বুঝতে পারলেন গাধাটিকে আর তোলা সম্ভব নয় এবং খাদটি এমনিতেই বিপজ্জনক। তাই তিনি সিদ্ধান্ত নিলেন গাধাটিকে জীবিত অবস্থাতেই মাটির নিচে চাপা দিয়ে খাদটি বন্ধই করে দেবেন। কৃষক তার কোদাল দিয়ে যখন খাদের ভেতর থেকে মাটি ফেলতে শুরু করলেন, তখন মাটি গাধার পিঠে এসে পড়ল এবং সে ভয় চিৎকার করে উঠল। একটু পরেই কিন্তু সে একটা বুদ্ধি করল। কি বুদ্ধি! একটা অভাবনীয় কৌশল। প্রতিটি কোদালের মাটি তার পিঠে এসে পড়ছে আর সে সাথে সাথে শরীর ঝেড়ে মাটিগুলোকে নিচের দিকে ফেলে দিচ্ছে। এই মাটির ওপর নিজেই সে দাঁড়িয়ে গেল। কৃষক যতবার মাটি ফেললেন, গাধা ততবারই মাটি ঝেড়ে তার উপর দিকে আসতে লাগলো। এইভাবে মাটি ফেলতে ফেলতে একসময় খাদটি প্রায় ভরে উঠল আর গাধা সেই খাদ থেকে বেরিয়ে বাইরে চলে এলো। গল্পটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি বলো তো? বাস্তব জীবনের সমস্যা বা সংকট বা যে কোনো অপমান, ব্যর্থতা, কঠিন পরিস্থিতি আমাদের ওপর কোদালের মাটির মতোই এসে পড়বে। কিন্তু আমরা যদি সেই নেতিবাচকতাকে ভার হিসেবে না নিয়ে ঘুরে দাঁড়ানোর সিঁড়ি হিসেবে ব্যবহার করি, তবে যে কোনো কঠিন পরিস্থিতি থেকেও বিজয়ীর বেশে বেরিয়ে আসা সম্ভব। বেশ, একটু ভারী ভারী কথা হয়ে গেল, তাই না? কথা তো বলছিলাম সুনির্মল বসুকে নিয়ে। তাহলে তার মতনই একটা ছড়ার গান শুনে নিই।

আজকে বেশ অনেকক্ষণ সময় তোমাদের সঙ্গে কথা হলো সুনির্মল বসুকে নিয়ে এবং তার ছড়া নিয়ে, কিন্তু আরেকটা জিনিস কিন্তু এখন কন্টিনিউয়াস চলছে, সেটা

হচ্ছে বৃষ্টি। বৃষ্টির দিনে সুস্থ সতেজ থাকতে তোমাদেরকে কিন্তু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। তোমাদের জন্য রইল কিছু ডেইলি টিপস, যেমন রাস্তায় জল জমে থাকলে কিন্তু চেষ্টা করবে, জানি এখন রাস্তাঘাটের যেরকম অবস্থা, তবু চেষ্টা করবে সেই জলে যাতে না পাটা ভেজানো যায়, কারণ এটা কিন্তু সব থেকে বেশি ক্ষতিকারক। শরীরে সর্দি কাশি তো হবেই, সঙ্গে সঙ্গে কিন্তু অন্য অন্য নোংরা জল লেগে কিন্তু তোমাদের নানান রকম ফাঙ্গাস জাতীয় প্রবলেমও কিন্তু আসতে পারে। আর হ্যাঁ, এই বর্ষায় অন্তত রাস্তা থেকে জল কিনে বা অন্য কোনো খাবার কিনে খেও না, চেষ্টা করো একটু বাড়ির খাবার বা ফলমূল যদি খাওয়া যায়, সেটা তোমার শরীরকে হাইড্রেট রাখবে, সঙ্গে কিন্তু সুস্থ থাকবে, তুমি কাজকর্ম সব দিকেই তোমার একদম ভালো থাকবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বেশি বেশি করে জল খাবে। ও ভালো কথা, তোমার এই বর্ষাকালের জন্য কিন্তু কাপড় যদি দেখতে যাই তাহলে কিন্তু পোশাকের ক্ষেত্রে খুব ভারী কাপড় না পরাই ভালো, হালকা কাপড় এবং সহজে শুকিয়ে যাবে এই রকম কাপড় তুমি পরতেই পারো। আর জুতোর ক্ষেত্রে ওয়াটারপ্রুফ জুতো বা কিটো এই ধরনের। আর হ্যাঁ, যদি তুমি অফিস যাওয়ার সময় ল্যাপটপ নিয়ে যাও বা ব্যাগ নিয়ে যাও তাহলে কিন্তু ওয়াটারপ্রুফ কভার নিতে ভুলো না। আর হ্যাঁ, সঙ্গে রেখো তোমার এই বর্ষার নিত্যসঙ্গী রেইনকোট আর ছাতা। আচ্ছা, যারা বর্ষায় ঘরে বসে থাকো মাঝে মাঝে, তারা কিভাবে মনটা ভালো রাখবে বলো তো? অলস সময় না কাটিয়ে পছন্দের বই পড়তে পারো বর্ষা নিয়ে। আর হ্যাঁ, সুনির্মল বসুর বই তো পড়তেই পারো, আর অথবা দেখতে পারো বর্ষার কোনো ছবি, আর বানাতে পারো কাগজের নৌকো, যেটা কিন্তু অনেকেরই খুব প্রিয় একটা কাজ। বর্ষায় জল জমলে তাতে ভাসিয়ে দেবে তোমার মনের কথা লিখে। আর খুঁজে নিতে পারো এই বর্ষায় তোমার সেই নৌকোর মাধ্যমে কোনো বন্ধুকে। আড্ডা হলো, গল্প হলো, অনেক কথাই হলো, আজকের মতো সময় ঘড়ি জানাচ্ছে এবার আমাদের আস্তে আস্তে ফিরতে হবে, তাই আজকের মতো একটা গান শুনিয়ে বিদায় নেব, আর তোমাদের সঙ্গে আবার গল্প হবে, আড্ডা হবে, আজকের মতন টাটা।

0: beat defending champions Argentina 1-0 in extra time to win FIFA World Cup 2026. And with that, we end the morning news. Have a nice day.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন আধুনিক গান, আজকের শিল্পী মিতালী সেনগুপ্ত।

আধুনিক গান শুনলেন মিতালী সেনগুপ্তের কণ্ঠে। এবারে ম্যান্ডোলিনে লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন শিল্পী সায়ন চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

সঞ্জয়িতা প্রচার তরঙ্গে এখন ম্যান্ডোলিনে লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন শিল্পী সায়ন চট্টোপাধ্যায়।

ম্যান্ডোলিনে লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনালেন শিল্পী সায়ন চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে এনআইএর আদলে বিশেষ তদন্ত সংস্থা এসআই গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কলকাতায় গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে

0: প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে এক পর্যালোচনা বৈঠক হয়েছে। পাশাপাশি নারী সুরক্ষার বিষয়টি জোরদার করতে রাজ্য সরকার গ্রামীণ এলাকায় মহিলাদের জন্য বিশেষ জনসংযোগ কর্মসূচি চালু করবে। বৈঠকে সীমান্তবর্তী এলাকায় অবৈধ দখলদারি উচ্ছেদ, পুলিশের আধুনিকীকরণ এবং সাইবার নিরাপত্তা আরও জোরদার করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সেখানে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা ভাষাকে বিশেষ মর্যাদা দিতে উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। কলকাতা জাতীয় গ্রন্থাগারে গতকাল শব্দ জাদুঘরের উদ্বোধন করে তিনি বলেন, 2024 সালে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। বাংলা পুনরায় সোনার বাংলা হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। এদিকে চিঠির প্রাপ্তি স্বীকার করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিধানসভায় তিনি চিঠির বিষয়ে ঘোষণা করবেন। তিনি বলেন, বর্তমান সরকার গ্রন্থাগারের আধুনিকীকরণ এবং ভাষা সাহিত্য সংস্কৃতি সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আজ বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু হবে। প্রাথমিক সূচি অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং পরিবহন দপ্তরের বাজেট নিয়ে আজ আলোচনা হবে। 21 জুলাই উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা এবং শিল্প বাণিজ্য দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হওয়ার কথা। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল এবং অর্থ বিলের পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা হতে পারে বলে জানা গেছে। পুর এলাকায় নিকাশী ব্যবস্থাকে অত্যাধুনিক করতে কলকাতা পৌরসভা বিশেষ পরিকল্পনা নিয়েছে। এর আওতায় গঙ্গায় জোয়ার ভাটার সময় গঙ্গার পাড় সংলগ্ন লকেটগুলি স্বয়ংক্রিয়ভাবে খোলা বন্ধের কাজ করবে। এর সঙ্গে সেন্সারের মাধ্যমে যুক্ত করা হবে বিভিন্ন স্থানের নিকাশি পাম্পিং স্টেশনগুলিকে। এর ফলে বর্ষার মরশুমে শহরের জমা জল দ্রুত সরানো সম্ভব হবে বলে মনে করছে কলকাতা পৌরসভা। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে অমাবস্যার কটালে সমুদ্রের জলস্তর বৃদ্ধির ফলে কপিলমুনি আশ্রম সংলগ্ন সমুদ্র বাঁধে বড়সড় ভাঙন দেখা দিয়েছে। মেলা মাঠের 1-5 নম্বর ঘাট পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় নতুন করে ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে। প্রতিবছর এই বাঁধ ক্ষতিগ্রস্ত হলেও প্রশাসনের তরফে স্থায়ী কোনো সমাধান করা হয় না বলে ব্যবসায়ীদের অভিযোগ। শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ হুগলির তারকেশ্বরে বিপুল ভক্ত সমাগমের সম্ভাবনার প্রেক্ষিতে প্রশাসনের তরফে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শাওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত রাস্তায় প্রতি 5 কিলোমিটার অন্তর সরকারের তরফে সেবা কেন্দ্র তৈরি করা হয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারকেশ্বর মন্দির চত্বরে গতকাল বিকেলে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। জলপাইগুড়ির জলপেশ শিবমন্দির, বর্ধমানের 108 শিবমন্দির, নদিয়ার দিকনগরের রাঘবেশ্বর শিবমন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। দক্ষিণবঙ্গে মৌসুমি ও নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত থাকায় আজ উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে দু একটি জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও দক্ষিণবঙ্গে তা বাড়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন,
1: একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণবঙ্গের পশ্চিম প্রান্তে এবং সংলগ্ন ঝাড়খণ্ডের কাছে। বৃষ্টিপাত বেশি থাকবে আগামী 3 দিন উত্তরবঙ্গে, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে 21-23 তারিখের মধ্যে। উপকূলের কাছাকাছি জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 21-23-এর মধ্যে দক্ষিণবঙ্গের জন্য।
0: রাজ্য সরকার বিশিষ্ট নাট্যকার কবি দ্বিজেন্দ্রলাল রায়ের প্রায় 500টি গান, বই ও অনন্য সৃষ্টিকে ডিজিটাইজ করে সংরক্ষণের উদ্যোগ নিচ্ছে। গতকাল নদিয়ার কৃষ্ণনগরে দ্বিজেন্দ্রলাল রায়ের 163তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার একথা জানিয়েছেন।
2: দ্বিজেন্দ্রলাল রায় কিন্তু বিভিন্ন সময় প্রেক্ষিত হয়েছে, উপেক্ষার দিন শেষ, নতুন সরকার এসেছেন, তার যেসব বই, তার যেসব গান, প্রায় 500-এর কাছাকাছি গান তিনি রচনা করেন, সেগুলোকেও ডিজিটালাইজ করা, সংরক্ষণ করা এবং মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য যা যা করা সরকার সেগুলোরও দায়িত্ব নেবেন, দল সরকারের সঙ্গে আছে।
0: উত্তর চব্বিশ পরগনা রাজারহাটে দক্ষিণ নারায়ণপুরে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় শাহিনস নামে আরও এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল 2। এর আগে মূল অভিযুক্ত মোহাম্মদ শামীমকে কামারহাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শামীম ভুয়ো পরিচয়ে সুপারিবাগান এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকত বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন মুলতানি রাগে খেয়াল, শিল্পী অর্ঘ্য চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সুব্রত গুপ্ত এবং হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। এই সঙ্গেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি। পরবর্তী ঘোষণা একটু পরেই।

শুনলেন আধুনিক গান শিল্পী মিতালী সেনগুপ্ত। এই সঙ্গে শেষ হলো আধুনিক গানের অনুষ্ঠানটি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলবো পোর্ট ইন্ডাস্ট্রির বিবর্তন নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত রয়েছেন কলকাতা পোর্ট ইন্ডাস্ট্রির অবসরপ্রাপ্ত আধিকারিক মিতালী ঘোষ। নমস্কার আপনাকে।
1: নমস্কার আপনাদের,
0: আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটি নিয়ে আসব, পোর্ট বলতে কি বোঝায়?
1: পোর্ট এমন একটি জায়গা যেখানে জাহাজ আসে যায়।
0: হ্যাঁ, একদম, মানে যেটা আমরা সাধারণভাবে জানি
1: বন্দর, এমন জায়গা যেখানে জাহাজ নোঙর ফেলে পণ্য পরিবহন হয়, সে পণ্য নাবায়, পণ্য নেয়, চলে যায়, এই হচ্ছে পোর্ট।
0: একদম। প্রধান কি কি পোর্ট আছে একটু যদি আসি আপনার কাছে এই প্রশ্নটি নিয়ে।
1: ভারতবর্ষে মেজর পোর্ট অথরিটি বলি আমরা, মিনিস্ট্রি অফ শিপিং পোর্ট অ্যান্ড ইনল্যান্ড ওয়াটারওয়েজ এর অন্তর্গত, এদের আন্ডারে 12টি মেজর পোর্ট আছে। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 11,000 কিলোমিটার, এর মধ্যে আন্দামান নিকোবর লক্ষদ্বীপপুঞ্জ ধরেই আমি বলছি। এবার পূর্ব থেকে যদি আমরা শুরু করি, দক্ষিণ হয়ে পশ্চিম অবধি এই যে 12টি মেজর পোর্ট আছে তারা আছে। প্রথম শুরু হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা, যাকে আমরা কলকাতা পোর্ট বলে জানি। তারপর উড়িষ্যায় পারাদ্বীপ পোর্ট, বিশাখাপট্টনম, কামরাজার, এন্নোর পোর্ট নাম ছিল এককালে, চেন্নাই পোর্ট, ভিও চিদম্বরম অর্থাৎ টুটিকোরিন পোর্ট, কোচিন পোর্ট, নিউ ম্যাঙ্গালোর পোর্ট, মুর্মগাঁও পোর্ট, মুম্বাই পোর্ট, জওহরলাল নেহরু পোর্ট, দীনদয়াল পোর্ট কান্ডলাতে, এইগুলি হচ্ছে মেজর পোর্ট যেটি মিনিস্ট্রি অফ শিপিং এর অন্তর্গত।
0: আপনার প্রসঙ্গ সূত্রে যেটা উঠে এলো, এই মুহূর্তে আমরা কলকাতা পোর্টকে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট বলে জানি, তো এই যে নামটা পরিবর্তিত হয়ে গেল, কবে হলো এটা?
1: এখানে তাহলে আমায় একটু ইতিহাসে প্রথমে যেতে হবে। প্রথম নাম ছিল ক্যালকাটা পোর্ট কমিশনার, এটা 1870 সালে 17ই অক্টোবর ক্যালকাটা পোর্ট কমিশনার তৈরি হয় এবং এইটাকেই ক্যালকাটা পোর্টের জন্মদিন বলে ধরা হয়। তারপর 1947-এর পরবেশ অনেক পরে 1963 সালে মেজর পোর্ট অ্যাক্ট হয়। এই মেজর পোর্ট ট্রাস্ট অ্যাক্ট 1963 যখন হলো, তারও বেশ পরে 1975 সালে এর নাম হয়ে গেল ক্যালকাটা পোর্ট ট্রাস্ট। এটি ট্রাস্ট হল, শুধু এরা নয়, আরো বিভিন্ন সময়, মানে 1963-এর পরে বিভিন্ন সময় বিভিন্ন স্টেপে এক একটি পোর্টকে ট্রাস্টে পরিণত করা হলো কমিশনার থেকে। ক্যালকাটা পোর্ট ট্রাস্ট হলো 1975 সালে। আমরা জানি যে একটা কোনো সময় কলকাতা শহরের নাম বদলে যায়, মানে ক্যালকাটা থেকে কলকাতা হয়, সেই সময় বা আমাদের বন্দরের নামও হয়ে গেল কলকাতা পোর্ট ট্রাস্ট। 2020 সালে এই বন্দরের 150 বছর পূর্তি হয়, সেই সময় নামকরণ করা হয় শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা।
0: তার মানে 2020 সালে এই নামটি পরিবর্তিত।
1: এখন এই পোর্টের বয়স তো 155 বছর এবং এটি আমাদের ভারতবর্ষের প্রাচীনতম পোর্ট, মেজর পোর্ট।
0: একদম। যে রেকর্ডিং এ বসার আগে আমরা আলোচনা করছিলাম যে বিষয়টা নিয়ে, যে পোর্ট এবং পোর্ট ট্রাস্ট এই দুটো কিন্তু আলাদা। যে সকল শ্রোতা বন্ধুরা আমাদের শুনছেন, সকলের সুবিধার্থে এই দুটোর পার্থক্যটা, তফাতটা যদি একটু পরিষ্কার করে দেন।
1: পোর্ট মানে গোড়াতেই বলেছি বন্দর, যেখানে জাহাজ আসে যায়। পোর্ট সারা পৃথিবীতে আছে। আর পোর্ট ট্রাস্ট এখন আর বলে না, আজকাল বলে মেজর পোর্ট অথরিটি। এখানে গোড়াতে যেটা বললাম আর কি, 1870 সালে ক্যালকাটা পোর্ট কমিশনার হয়েছিল, সেটাও একটা কোন আইনি প্রক্রিয়ার মাধ্যমে। 1908 সালে হয় ইন্ডিয়ান পোর্টস অ্যাক্ট এবং সেই সময়, আচ্ছা আমি যে 12টি মেজর পোর্টের নাম বললাম, এরা কিন্তু সবাই স্বাধীনতার আগে কিন্তু সবকটি পোর্ট ছিল না। কলকাতা পোর্ট ছিল, মুম্বাই পোর্ট ছিল, চেন্নাই পোর্ট ছিল, কিন্তু বেশ কিছু পোর্ট, জওহরলাল নেহরু পোর্ট, দীনদয়াল পোর্ট, কান্ডলা, এরা কিন্তু স্বাধীনতা পরবর্তী যুগে। ইন্ডিয়ান পোর্টস অ্যাক্ট 1908 দিয়ে এই প্রথমে যে পোর্টস গুলো শুরু হয়। তারপর 1963 সালে আসে মেজর পোর্টস অ্যাক্ট এবং 2021 সালে যে কটায় পোর্ট ট্রাস্ট হিসেবে প্রধান বন্দর ছিল, মেজর পোর্ট যেগুলো ছিল সেগুলো মেজর পোর্ট অথরিটিস অ্যাক্ট 2021-এর মাধ্যমে এরা সবাই পোর্ট অথরিটি হয়ে গেল।
0: আচ্ছা,
1: এদের নামকরণ হলো পোর্ট অথরিটি।
0: আচ্ছা, এই যে বন্দর নিয়ে প্রথমেই আমরা কথা বলছিলাম, বিভিন্ন জিনিস আমদানি এবং রপ্তানি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে জায়গায়। আরো বিস্তারিত একটু জানবো আপনার থেকে, এখানে মূলত কি কি কাজ হয়?
1: এখানে বন্দরের আসল কাজ হচ্ছে পণ্য নামানো এবং ওঠানো। এবার প্রশ্ন হতে পারে যে পণ্য কি? আচ্ছা, এই পণ্যকে আমরা সাধারণ ভাষায় কি বলি? কার্গো বা ট্রাফিক। কার্গো কি কি হতে পারে? মেইন কার্গো যেটা সব বন্দরেই আসে সেটা হচ্ছে POL, পেট্রোলিয়াম অয়েল লুব্রিকেন্টস, ক্রুড অয়েল। এগুলো ক্রুড অয়েল বহনকারী জাহাজের মাধ্যমে আসে। এছাড়া আদার লিকুইডস, অন্য ধরনের তরল পদার্থ, যথা ভেজিটেবল অয়েল, তারপর আয়রন ওর মানে আকরিক লোহা, তারপর নানা ধরনের র মেটেরিয়াল, কোল, এইসব। আর কিছু আসে মানে খুব বড় কার্গো, মানে সেগুলো কল্পনায় একটু আনতে পারে, মানে ধরো একটা গোটা মেট্রো রেলের কোচই চলে আসতে পারে। একবার আমি শুনেছি, এটা বহুকাল আগের ঘটনা, একটি বিরাট জেনারেটর বা কোনো একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এসেছিল বন্দরে এবং সেটি সাধারণ ট্রাকের উপর নিয়ে আসার অবস্থা ছিল না। শুধু তাই নয়, মাথার উপর যত, সেই সময় খিদিরপুরে ট্রাম চলতো, মাথার উপর ইলেকট্রিক্যাল লাইনস ছিল, সেই সমস্ত লাইন এক রাত্রির জন্য খুলে ফেলে সেই ট্রাকটিকে বা মানে সেই জিনিসটিকে নিয়ে আসতে হয়েছে এবং এক রাত্রির মধ্যে আবার ট্রাম ওয়্যার রেস্টোর করতে হয়েছিল। কলকাতা বন্দর সংক্রান্ত আরেকটা কথা বিশেষভাবে বলা উচিত, সেটা ভূগোলের দিক থেকে, সেটা হচ্ছে এটি ভারতবর্ষের একমাত্র নদীমাতৃক বন্দর। বাকি যে বন্দরগুলির নাম আমি বললাম, এরা কিন্তু সমুদ্রের ওপরে অবস্থিত। কলকাতা পোর্ট সমুদ্র থেকে, অর্থাৎ কলকাতা ডক সিস্টেম সমুদ্র থেকে 232 কিলোমিটার ভেতরে, আর হলদিয়া ডক কমপ্লেক্স সমুদ্র থেকে 125 কিলোমিটার ভেতরে। তার মানে একটা জাহাজ মোহনা থেকে 232 কিলোমিটার চলে তবে কলকাতা পোর্টে পৌঁছয় বা আবার বেরোবার সময়ও তাই।
0: পোর্ট ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি, এই পোর্ট ইন্ডাস্ট্রির গঠনটা হলো কি করে? আমি যদি একটু স্ট্রাকচারের দিকটায় আসি,
1: কলকাতায় বহু যুগ আগে একটা বন্দর কোচে ছিল, সেখানে ব্রিটিশরা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলো, তারা মোগল সম্রাটের কাছ থেকে ট্রেডিং রাইটস নিল, নিয়ে সেখান থেকে আস্তে আস্তে জাহাজ পণ্য পরিবহন শুরু হয়ে গেল। এইটা একটা আনুষ্ঠানিক রূপ নিল সেই 1870 সালে, যখন ক্যালকাটা পোর্ট কমিশনার্স তৈরি হলো।
0: বিভিন্ন জিনিস আমদানি এবং রপ্তানি নিয়ে কথা বলছিলাম, কাঁচামালের দিকটা যদি আসি, কি কি কাঁচামাল আমদানি এবং রপ্তানি হচ্ছে?
1: ধরো ডাল, এটাকে যদি গ্রেন কাঁচামাল হিসেবে ধরো, আবার আর্করিক লোহাও এক ধরনের কাঁচামাল। তো কাঁচামাল তো নানা রকমই হবে, জিনিস এখান থেকে চতুর্দিকে যায়। একটা জাহাজ আসছে চায়না থেকে, ওখান থেকে কিছু কাঁচামাল আনছে, এখানে নাবাচ্ছে এবং এখান থেকেও মাল নিয়ে চলে যাচ্ছে। আমেরিকা থেকেও আসতে পারে, সাউথ আমেরিকা থেকেও আসতে পারে, যে কোনো পোর্টের কথা আমি বলছি, এটা কোনো বাধা ধরা কিছু নেই। আসল জিনিস যেটা আজকাল বহু কার্গো যেটা হচ্ছে বা ট্রাফিক, সেটা কন্টেনারাইজ, মানে কন্টেনারের মধ্যে আছে, এবং কন্টেনারের মধ্যে তো অনেক কিছুই থাকতে পারে। একটা আলপিনো থাকতে পারে, আসবাবপত্র থাকতে পারে, ওষুধ থাকতে পারে। বন্দরের ভাষায় বলা হয় ড্রাই বাল্ক কার্গো, অর্থাৎ কিনা ডাল, গম,
0: শুকনো
1: জিনিস, এগুলো জাহাজের মাধ্যমে আসে, বন্দরে নাবানো হয়, তারপর সেটা প্যাকেজ করা হয়, করে লরিতে তুলে যেখানে ডেস্টিনেশন সেখানে যায়।
0: এবার আমরা শ্রম ও শ্রমিকের দিকটায় যদি আসি, বন্দরের শ্রমিকদের কাজটা কি মূলত?
1: বন্দরের শ্রমিক বলতে কিন্তু বন্দরের নিজস্ব শ্রমিক নয়, মানে বন্দরে কাজ করা শ্রমিকদের কথা
0: কাজ করছে।
1: এখানে বন্দরে যে যে সংস্থা কাজ করছে তাদের শ্রমিকরা, এর মধ্যে ধরুন আছে ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস। ক্লিয়ারিং এজেন্টসরা কি করে, একটা জাহাজে করে পণ্য এসেছে, সেই পণ্যটা বন্দরের শেডে রাখা হয়েছে, সেই শেড থেকে তারা নিয়ে যাবে, ট্রাকের ওপর জিনিস তোলা হবে তাদের, কিছু মেকানাইজড সাহায্যে তোলা হয়, কিছু শ্রমিকদের সাহায্যে তোলা। আর ফরওয়ার্ডিং এজেন্টরা যারা পণ্য নিয়ে জাহাজে তুলবে, তাদের দায়িত্ব হচ্ছে পণ্যটা নিয়ে শেড অবধি পৌঁছে দেয়া।
0: আচ্ছা, এই যে বন্দর, এই বন্দরে কি কি ধরনের কাজ হয়?
1: বন্দরের ভেতর বিভিন্ন ধরনের কাজ হয়। ধরো কিছু কেন্দ্রীয় সংস্থা তার ভেতরে কাজ করে, যেমন কাস্টমস, পোর্ট হেলথ অফিস, এরা আছে। তাছাড়া পোর্ট অথরিটি, তারা আছে, এবং প্রত্যেকটি সংস্থা যারা পণ্য নিয়ে যাচ্ছে এবং বন্দর থেকে পণ্য আনছে, অর্থাৎ বেসরকারি সংস্থা যারা, তারা আছেন। এবার পোর্ট অথরিটি যারা আছেন তাদের বিভিন্ন বিভাগ আছে বন্দরের ইনফ্রাস্ট্রাকচারটা দেখার জন্য, এমনকি তাদের মেডিকেল বিভাগও আছে, শ্রম বিভাগ আছে, আইনি বিভাগ আছে, ফিনান্স বিভাগ আছে, এই প্রত্যেকটি পোর্টেই আছে, প্রশাসনিক বিভাগ তো আছেই। আর এছাড়া বেসরকারি সংস্থা যারা পণ্য নিয়ে যাচ্ছে এবং আসছে তাদেরও সেখানে বিভিন্ন রকমের কাজ আছে, পণ্যগুলি বন্দরের হেফাজতে দিচ্ছে, সেইখান থেকে সেটা জাহাজে ওঠানো হচ্ছে, আবার পণ্য এলে সেইটা তাদের নিজেদের হেফাজতে নিয়ে বন্দর থেকে তাদের যেখানে পৌঁছানোর কথা আর কি সেইখানে পৌঁছে দিচ্ছে। বন্দর ঘিরে নানা রকমের ইন্ডাস্ট্রি তৈরি হয়, ওয়্যার হাউস, যেখানে আর কি বন্দর থেকে আসা পণ্য রাখা হয় কিংবা যেগুলো জাহাজে উঠবে সেই পণ্যগুলো রাখা হয়। এছাড়া যদি পণ্য বলতে হয়, পণ্য তো আমি বলেছি আলপিন টু এলিফ্যান্ট,
0: একদম।
1: এবার বন্দরে এক ধরনের জাহাজ আসে যাদের বলা হয় রোরো ভেসেল, এটা মোটামুটি দক্ষিণ ভারতে বেশি দেখা যায়। এই যে বিভিন্ন, আমি নাম করতে চাইছি না, আমাদের দেশে বিভিন্ন সংস্থার যারা গাড়ি তৈরি করে, সেই গাড়ি, বহু গাড়ি তারা এক্সপোর্ট করে বিদেশে, সেই গাড়িগুলো তো যায় বন্দরের মাধ্যম দিয়ে, এবং যে ভেসেলগুলোতে যায় সেগুলোকে বলা হয় রোরো ভেসেল। রোল অন রোল অফ, মানে রোল করে, মানে যে উঠে যাচ্ছে নেবে আসছে। এছাড়া আরো ধরনের পণ্য আছে যেগুলো রেফ্রিজারেটেড, রিফার কন্টেনার বলি আমরা, মানে তাতে রেফ্রিজারেটর চলছে, এমন জিনিস যেগুলো পচনশীল, ধরো মাছ, ফ্রোজেন জিনিস বিভিন্ন জায়গা থেকে আসছে বা আমাদের দেশ থেকে এক্সপোর্ট হচ্ছে। এই ধরনের, এই ধরনের নানা রকম শিল্প বন্দরকে ঘিরে তৈরি হয়, যেগুলো আর কি বেসরকারি সংস্থাদের হাতে নিয়ন্ত্রিত।
0: বেশ, অনেক কিছুই জানলাম শুনলাম আমরা। এবার একটু কলকাতা পোর্টের ইতিহাসটা নিয়ে কথা বলি, একদম শুরুর গল্পটা শুনবো আপনার থেকে।
1: কলকাতা পোর্ট বহু যুগ আগে শুরু হয়েছিল, মোঘল আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অধিকার দেয়া হলো এখানে একটি ট্রেডিং সেটেলমেন্ট তৈরি করার। সেই থেকে ধীরে ধীরে বন্দরের উন্নতি হতে লাগলো। 1870 সালে 17ই অক্টোবর ক্যালকাটা পোর্ট কমিশনার স্থাপিত হলো। এই ক্যালকাটা পোর্ট কমিশনারই উত্তরসূরি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অথরিটি, অর্থাৎ একটি 155 বছরের পুরনো প্রতিষ্ঠান। এই 155 বছরের ইতিহাসে কলকাতা বন্দরের সঙ্গে নানা রকম কাহিনী জড়িয়ে আছে, ল্যান্ডমার্ক কলকাতার সেগুলি কলকাতা বন্দরের সঙ্গেই জড়িয়ে, যেমন হাওড়া ব্রিজ, যেটা এখন নাম রবীন্দ্র সেতু, এটার রক্ষণাবেক্ষণ কলকাতা পোর্ট শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট করে। প্রাচীনকালে আবার যদি ফিরে যাই, সেইখানে বেশ কিছু ব্যক্তিত্ব, যখন আর কি আমি বলছি এমন সময় যখন কলকাতা পোর্ট কমিশন তৈরি হয়নি, সেই সময়কার একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন রামদুলাল সরকার। ইনি 1752 থেকে 1825 শতকে 19 শতকের বিজনেস টাইকুন ছিলেন। ইনি শিপিং এবং কার্গো ব্যবসায় ছিলেন, তখনও ক্যালকাটা পোর্ট কমিশন স্থাপন হয়নি। রামদুলাল আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্যের পথিকৃৎ, আমেরিকানরা এতটাই রামদুলালের প্রতি কৃতজ্ঞ ছিল যে তাদের একটি জাহাজ ওনার নামে নামকরণ করে, কারণ রামদুলাল ভারতবর্ষের সঙ্গে আমেরিকার ব্যবসার একটা যোগাযোগ খুলে দিয়েছিলেন। তারপর আছেন দ্বারকানাথ ঠাকুর, যাকে প্রিন্স দ্বারকানাথ বলে আমরা জানি, 1794 সালে জন্মেছিলেন, 1846 সালে বিলেতে মারা যান, তিনি জাহাজ ব্যবসার পথিকৃৎ ছিলেন, ডক ইয়ার্ড কোম্পানি বলে একটি কোম্পানি তৈরি করেন। এছাড়া নামকরা ব্যক্তিত্ব যারা কলকাতা বন্দরের ইতিহাসে কোনো না কোনো সময় এসেছেন, তার মধ্যে আছেন রানী রাসমণি। রানী রাসমণি গঙ্গার জলে কিছুটা ইজারা নিয়েছিলেন, ইজারা নিয়ে তিনি সেটাকে লোহা শেকল দিয়ে ঘিরে দেন, এটা ক্যালকাটা পোর্ট কমিশনের কাছ থেকে নিয়েছিলেন, ফলে জাহাজ চলাচল ব্যাহত হয়। ওই সময় পোর্ট কমিশন মাছ ধরার জন্য বাধা দিচ্ছিল, কারণ তাতে জাহাজ চলাচল অসুবিধা। এখন রানী রাসমণি ওই জায়গাটা ইজারা নিয়ে শিকল দিয়ে বেঁধে দেওয়াতে জেলেরা মাছ ধরতে তাদের কোনো বাধা রইল না, কিন্তু বন্দরে জাহাজ ঢোকা এতে অসুবিধে হতে লাগলো। তারপর একটা চুক্তি হয়, রানী রাসমণি লিস্টটা বোধহয় ফেরত যায় জেলেদের, কিন্তু আর মাছ ধরা নিয়ে কোনো বাধা রইল না। এছাড়া আরেকজন আমাদের সকলের প্রিয় উত্তম কুমার, 1944 সালে পোর্ট কমিশনারে ঢুকেছিলেন ক্যাশিয়ার হিসেবে। উত্তম কুমার কে বন্দরে সবচেয়ে ফেমাস এমপ্লয়ি হিসেবেই ধরা যেতে পারে, উনি অরুণ কুমার হয়ে ঢুকেছিলেন যতদূর জানি। তারপর যখন ফাইনালি উনি উত্তম কুমার ফিল্ম স্টার, তারপর তো উনি চাকরি ছেড়ে দিয়েছিলেন। এছাড়া কলকাতা বন্দর হচ্ছে এমন জায়গা যেখান দিয়ে বহু বিখ্যাত ব্যক্তিত্ব যাতায়াত করেছেন। এখানে প্যাসেঞ্জার ট্রাফিক ছিল, বিলেতে তখন তো যাওয়া যেত না, প্লেন চলাচল তো সেরকম ছিল না, আমি পুরনো যুগের কথা বলছি, তো প্যাসেঞ্জার ট্রাফিক একটা বিরাট ছিল। এবং এখানকার জাহাজে চড়ে শুধু বিলেত কেন, পৃথিবীর সব জায়গায় বহু বিখ্যাত ব্যক্তিত্ব গেছেন, যেমন বিপ্লবী রাসবিহারী বোস ছদ্মবেশে কলকাতা বন্দর হয়ে জাপানে চলে গিয়েছিলেন, রবীন্দ্রনাথ কলকাতা বন্দর হয়ে বিভিন্ন বিদেশের বিভিন্ন জায়গায় গেছেন, মহাত্মা গান্ধী 1915 সালে কলকাতা বন্দর থেকে কয়েকদিনের জন্য রেঙ্গুন যান এবং ফেরেন, সঙ্গে

0: কস্তুরবা গান্ধী ছিলেন, এসএস লঙ্কা জাহাজে গিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ 1899 সালে আমার যতদূর মনে পড়ে গোলকোন্ডা জাহাজে করে বিদেশ গিয়েছিলেন। এই তো গেল বিখ্যাত ব্যক্তিত্বর কথা। কলকাতার আশেপাশে বহু ঘাট আছে, যেমন বাগবাজারের মায়ের ঘাট, নিমতলা ঘাট, কুমোরটুলি ঘাট, চাঁপাতলা ঘাট, খিদিরপুর গার্ডেনরি চঞ্চলে দই ঘাট, সুরিনাম ঘাট, উত্তর কলকাতায় আরেকটি কোথাও ছোটে লালকি ঘাট, এসব বহু ঘাট। এগুলো কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অথরিটির এবং এরা এর মেনটেনেন্স ইত্যাদি করে।
1: বেশ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। একটি প্রশ্ন রাখবো আপনার কাছে, এই যে বন্দর শিল্প, এই বন্দর শিল্পের সঙ্গে যে সকল শ্রমিকরা যুক্ত রয়েছেন তাঁদের নিযুক্তিকরণ কিভাবে হচ্ছে?
0: এই শিল্পের সঙ্গে যেসব শ্রমিকরা যুক্ত রয়েছেন তাদের নিযুক্তিকরণ যে বেসরকারি সংস্থায় তারা কাজ করবেন তাদের নিয়ম অনুসারে হচ্ছে। তাছাড়া যারা সরকারি সংস্থার সঙ্গে যুক্ত আছেন তাদের সরকারি সংস্থার নিয়ম অনুসারে হচ্ছে। আর একটি কথা বলবো, বন্দরের যে শ্রমিকরা কাজ করেন তাদের ওয়েলফেয়ার এবং সেফটির জন্যও নানা রকম আইন আছে। তার মধ্যে একটি হলো ডক ওয়ার্কার সেফটি হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাক্ট। এটি একটি খুব মেজর আইন ডক ওয়ার্কারের ওয়েলফেয়ার এবং সেফটির জন্য।
1: বেশ, শ্রমিকদের সুস্বাস্থ্যের জন্য বা শ্রমিকদের নিরাপত্তার জন্য একটি আইন রয়েছে, সেই আইনটির বিষয় জানতে চাইবো আপনার কাছে।
0: এটা ডক ওয়ার্কার সেফটি হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাক্ট 1986 করা হয়েছে ওয়ার্কারদের সুরক্ষা, মানে ফিজিক্যাল সুরক্ষা, হেলথ এবং ওয়েলফেয়ারের জন্য। সেফটি বলতে আমরা কি বলছি, সাধারণ ভাষায় যদি আমি বোঝাতে চাই, ধরুন একটি ওয়ার্কার কন্টেনারের ওপরে কাজ করছে, সেই যে ওপরে কাজটা করছে তার সুরক্ষার জন্য কি কি ব্যবস্থা কোম্পানিকে নিতে হবে, যে কোম্পানি ওকে ওইখানে কাজ করতে লাগিয়েছে, অর্থাৎ কন্টেনারের ওপরটা ড্রাই হতে হবে, মানে সেটাতে পিছলে না পড়ে দেয়, এরকম একটা সিম্পল জিনিস আমি বলছি। এরকম নানা রকম প্রভিশন রয়েছে। হেলথ, ডক ওয়ার্কারের হেলথ কি করে ক্ষতি হতে পারে, ক্ষতি হতে পারে হ্যাজার্ডাস কার্গোর জন্য, হ্যাজার্ডাস কেমিক্যাল এসছে, সেই কেমিক্যালটা একটি ডক ওয়ার্কার হ্যান্ডেল করছে, তো তার জন্য তাকে কি কি সুরক্ষা দিতে হবে, তার হেলথ কি ঠিক থাকবে, তার জন্য এই অ্যাক্টে প্রভিশন আছে। আর ওয়েলফেয়ার অর্থাৎ একজন ডক ওয়ার্কার ডকের ভেতরে কাজ করছে তার কি কি প্রাপ্য, পরিষ্কার জল, পানীয় জল যাতে সে পায়, ক্যান্টিন পায়, খাবার দাবারের ব্যবস্থা, অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে সেখানে অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা, তাছাড়া হেলথে পিরিয়ডিক হেলথ চেক আপ, সময় টু সময় যে সংস্থাই হোক, সে সরকারি বেসরকারি, যারাই ডকে ওয়ার্কার লাগিয়েছে তাদের প্রতি কিন্তু এটা ম্যান্ডেটরি, তারা এই ডক ওয়ার্কার সেফটি হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার আইন মেনে চলবে এবং তার যে প্রভিশনে যা যা বলা আছে ওয়ার্কারদের ভালোর জন্য সেইগুলোকে তাদের মেনে চলতে হবে। অর্থাৎ ওয়ার্কারের রেগুলার হেলথ চেক আপ করাতে হবে, ওয়ার্কার যে কাজ করছে যথেষ্ট সুরক্ষার সঙ্গে যাতে কাজ সে করতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট না হয়, এই ব্যবস্থাগুলি তাদের দায়িত্বের মধ্যে।
1: অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আমরা কথা বললাম পোর্ট ইন্ডাস্ট্রির বিবর্তন নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন কলকাতা পোর্ট ইন্ডাস্ট্রির অবসরপ্রাপ্ত আধিকারিক মিতালী ঘোষ। নমস্কার।
0: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন শিল্প সংলাপের অনুষ্ঠান। শিল্প সংলাপের অনুষ্ঠানটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িত প্রচার তরঙ্গ অনুষ্ঠান শুনছেন 297.6 মিটার 108 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ। ছায়াছবির গান অনুষ্ঠান শুনবেন নূরজাহান ছবি থেকে সুমন কল্যাণপুরে গাওয়া এই গানটি।

0: হিন্দি ছবির গান নিধন সানি এখানেই শেষ হলো।
1: মন কি বাত হ্যাঁ জন জন কি সভি কি কুছ অপনি সি অনকহি বিরাসত কি উম্মীদে নয় ভারত কি তো সুনিয়ে ইস মহিনে 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী ও দূরদর্শন কে সভি চ্যানেলো ও প্রসার ভারতী কে ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস পর মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ সুন সকতে হ্যায় আকাশবাণী ও দূরদর্শন কে সম্বন্ধিত প্রাদেশিক চ্যানেলো পর মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যায় রাত 8 বজে আকাশবাণী ও দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর তো ইয়াদ রাখে রবিবার 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত।
0: সঞ্চিত প্রচারতরঙ্গ অনুষ্ঠান শুনছেন, খেলার খবর একটু পরেই।
2: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে স্পেন 16 বছর পর বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে। স্পেনের 3 ফুটবলার বিশ্বকাপের সেরা পুরস্কার জিতেছেন। পরপর 2 বিশ্বকাপে সোনালি বুট জিতে নজির করেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে একদিনের ক্রিকেট সিরিজ 2-1 জিতে নিয়েছে। কোয়েম্বাটুরের দাবারু রাথনভেল ভিএস দেশের 99তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। আসি বিস্তারিত খবরে। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। গতরাতে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দেয় তারা। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেস লাল কার্ড দেখেন। এরপর স্পেনের হয়ে অতিরিক্ত সময়ে 106 মিনিটে গোল ফেরান তোরেস। আবার পড়ছি, এরপর স্পেনের হয়ে অতিরিক্ত সময়ে 106 মিনিটে ফেরান তোরেস গোল করেন। ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি। অন্যদিকে আর্জেন্টিনা পরপর 2 বার বিশ্বকাপ জেতা দল হিসেবে

0: পর্বে ইতালি ব্রাজিলের পর নিজেদের ধরে রাখতে ব্যর্থ হল। সেদেশের অধিনায়ক লিওনেল মেসির এটাই হয়তো শেষ বিশ্বকাপ। এই নিয়ে দুবার বিশ্বকাপ জিতল স্পেন। 2010 সালে শেষবার ইকের ক্যাসিয়াসের নেতৃত্বে বিশ্বকাপ জেতে তারা। প্রতিযোগিতার সেরা উঠতি প্রতিভার পুরস্কার পেলেন স্পেনের পাও কুবারসি। সারা বিশ্বকাপে মাত্র একটি গোল খেয়ে গোল্ডেন গ্লাভস জিতে নিলেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। চলতি বিশ্বকাপে 10টি গোলের সুবাদে গোল্ডেন বুট পেলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। গোটা প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের জন্য গোল্ডেন বল পেলেন স্পেনের অধিনায়ক রড্রি। এদিকে ফাইনালের পরও বেশ কিছু রেকর্ড হয়েছে। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরো বিশ্বকাপ দুটো জিতে রেকর্ড গড়লেন স্পেনের লামিন ইয়ামাল। স্পেনের তিন ফুটবলার ফুটবল বিশ্বকাপে তিনটি সেরা পুরস্কার জিতে নিয়েছেন। স্পেনের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাঝমাঠের খেলোয়াড় রড্রি সোনালি বল জিতেছেন। বিশ্বকাপে 8 ম্যাচে মাত্র একটি গোল খেয়ে গোলরক্ষক উনাই সিমন সোনালি গ্লাভস জিতেছেন। এবারে টুর্নামেন্টে 650 মিনিটে কোনো গোল করতে না দিয়ে সিমন বিশ্ব রেকর্ড করেছেন। ডিফেন্ডার পাও কুবারসি সেরা যুব খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন। মোহামেডান স্পোর্টিং মাঠে আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে মোহামেডান স্পোর্টিং ও পুলিশ অ্যাথলেটিক্স ক্লাবের ম্যাচটি প্রবল বৃষ্টির কারণে অনুষ্ঠিত হতে পারেনি। নৈহাটি স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছে। ব্যারাকপুর স্টেডিয়ামে কলকাতা পুলিশ ক্লাব ও সুরুচি সংঘের খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। 135তম ডুরান্ড কাপ ফুটবল শনিবার কলকাতায় শুরু হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। এই ম্যাচে অনলাইন টিকিট বিক্রি আগামীকাল শুরু হবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত মোহনবাগান ও ইস্টবেঙ্গল মাঠে থেকে অফলাইনে টিকিট পাওয়া যাবে। এবারের ডুরান্ড কাপে 24টি দল 6টি গ্রুপে অংশ নেবে। ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ 2-1 জিতে নিয়েছে। লর্ডসে গতকাল শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 27 রানে হারিয়ে দেয়। টসে জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড 50 ওভারে 3 উইকেটে 387 রান তোলে। ভারতের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে এটাই ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোর। বেন ডাকেট 141, জেকব বেথেল 91 রান করেন। জো রুট 74 রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা 2টি, প্রিন্স যাদব 1টি উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত 50 ওভারে 7 উইকেটে 360 রান তুলতে সমর্থ হয়। ব্রিজটাউনে গতকাল চতুর্থ একদিনের ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে 1 উইকেটে পরাজিত করে 5 ম্যাচের একদিনের সিরিজে জয় নিশ্চিত করেছে। নিউজিল্যান্ড টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। ওয়েস্ট ইন্ডিজ 44 ওভার 4 বলে 188 রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড 9 উইকেট হারিয়ে 35 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। দাবায় কোয়েম্বাটোরের 25 বছর বয়সী দাবারু রাথনভেল ভিএস দেশের 99তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। অসমের গুয়াহাটিতে স্মার্ট সিটি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার ওপেন বিভাগে টানা 10টি ম্যাচ জেতার সুবাদে গ্র্যান্ডমাস্টার হলেন রাথনভেল। 2021 সালে হাঙ্গেরিতে ফার্স্ট টুর্নামেন্টে প্রথম ও ভেজার কেপচো জিএম মিক্স টুর্নামেন্টে দ্বিতীয় ফিডে অর্জন করেন তিনি। কোয়ানবক্স চেন্নাই গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে দেশের 1 নম্বর গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিকাসি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্বদেশীয় ডি গুকেশকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছেন। প্রতিযোগিতার 5ম রাউন্ডে আজ অর্জুন কালো ঘুঁটি নিয়ে খেলতে নেমে গুকেশকে হারিয়ে দেন। গুকেশ রয়েছেন তালিকার 8ম তথা অন্তিম স্থানে। অন্যদিকে দেশের আরেক গ্র্যান্ডমাস্টার নিহাল সারিন উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে রয়েছেন তালিকার 5ম স্থানে। খেলার খবর।
1: A review of today's Parliament proceedings read by R.S. Raghu. First, from the Lok Sabha. Writer is Asim Kamal of PTI. The first day of the monsoon session witnessed a near washout with opposition protests over the NEET paper leak and alleged theft of donations at the Ram Temple in Ayodhya repeatedly, disrupting proceedings and leading to multiple adjournments. No significant legislative business was transacted besides Law Minister Arjun Ram Meghwal introducing the Supreme Court Number of Judges Amendment Bill 2026. The disruption came as waves of protesters tried to break barricades to march to Parliament to press for the resignation of Education Minister Dharmendra Pradhan over the NEET paper leak issue. The Lok Sabha proceedings were adjourned for the day at around 3 p.m. after the House reassembled 6 times following disruptions. It was earlier adjourned at 2:30 p.m. as opposition MPs continued their protests.

সরগমের পরে পরবর্তী ছবির নাম মেহবুবা। পরপর কয়েকটি গান, প্রথম গানের শিল্পী লতা মঙ্গেশকর, কিশোর কুমার।

এত কিছু ছিলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই আজকের আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবরের রাত্রিকালীন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টার জন্য বলা হচ্ছে যে অংশত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল 95%, সর্বনিম্ন 77%। 19 তারিখ থেকে 20 তারিখ সরে অব্দি বৃষ্টিপাতের পরিমাণ 6 মিলিমিটার, 20 তারিখে সকাল 8টা থেকে রাত অব্দি বৃষ্টিপাতের পরিমাণ 4.4 মিলিমিটার। সমুদ্র নদীতে যারা মাছ ধরতে যান তাদের জন্য বিশেষ কোনো সতর্ক বার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর। এখন জানিয়ে দিই সঞ্চয়িতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আগামীকালের কিছু অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন কেয়াল পণ্ডিত জসরাজ। 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শ্রাবণী নাগের কণ্ঠে। 6:35 রামচরিত মানস কাল 178 পর্ব। 6:45 ভজন শোনাবেন তনিকা ভট্টাচার্য। 7:10 যৌবনী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অঙ্কিতা ঘোষ। 8:30 নজরুলগীতি শুনবেন স্বপন চক্রবর্তীর কণ্ঠে। 8:45 আধুনিক গান সুতপা বসুর কণ্ঠে। 9:10 রাজধারা উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সরফরাজ আহমেদ। 11:05 সঙ্গীত অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 12:12 সুরভি। 2:30 শাস্ত্র সঙ্গীত অনুষ্ঠানে শুনুন সেতার শিল্পী শুভজিৎ মজুমদার। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 রয়েছে লোকগীতি টেবুলিল সিংহ রায়ের কণ্ঠে। 5:20 উর্বশী উপস্থাপনা প্রীতিম রায়ের গা। 6:10 হিন্দি বার্তা। 7:34 গুলকুলশন। 7:10 নজরুলগীতি অনুষ্ঠান শিল্পী স্বপন চক্রবর্তী। 7:30 দর্পণ। 8:00 হিন্দি ছবির গান। 8:15 সংসদ পর্যালোচনা। 8:30 স্পটলাইটের বাংলার পন্থর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান উপস্থাপনে অভিষেক মণ্ডল। 11:00 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:00 রয়েছে শুভাষিত। কাল শুনবেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি। 6:30 আজকের চাষবাস কথিকা বলবেন ডক্টর গৌরাঙ্গ।

বিশ্বাস ছড়ে চল্লিশ মিনিট আপনার স্বাস্থ্য, সেখানে কথিকা বলবেন ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়। ছড়ে ৪৫ মিনিট প্রাত্যহিক উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার ও চন্দ্রজিৎ প্রামাণিক। ৭টা ৪৫ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শোনাবেন শ্রাবণী নাগ। ৮টায় জানাও জানা চাঁদ ও একটি বাণিজ্যিক সম্ভাবনা, এই নিয়ে বলবেন ডাক্তার শঙ্কর রাউত। কাল প্রথম পর্ব। ৮টা ৫ মিনিট আধুনিক গান শুধুবাবু সরকণ্ঠে। ৮টা ২০ মিনিটে উত্তরণ বিশেষ সক্ষম মুলু ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন অশ্রী চট্টোপাধ্যায়। কাল প্রথম পর্ব। ৮টা বাজে ৩০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী সুবীর রায়। ৯টায় গানে গানে, ৯টা ২৫ মিনিটে জেলা চিঠি, এরপর গানে গানে অনুষ্ঠানের শেষাংশ। ১০টায় গানের ভালো উপস্থাপনা অমৃতা হালদার রায়। ১১টায় যৌবনের অনুষ্ঠান খেলাধুলা, উপস্থাপনা ঋতিক সিদ্ধার ও অর্ণব চক্রবর্তী। দুপুর ১২টায় শ্যামসঙ্গীত শোনাবেন স্বপন চক্রবর্তী। ১২টা পূর্ণমিতে লোকগীত দেবলীনা সিংহ রায়ের কণ্ঠে। ১২টা ৩৩ মিনিটে ১৯ জমি ফসল জাতীয় মৎস্য চাষী দিবস এই উপলক্ষে অনুষ্ঠান, একটা নির্বাচিত নজরুলগীতি। ১টা ৪৫ মিনিটে মাননীয় এসে উপস্থাপনে মুরলী দাশগুপ্ত। ২টো বাজে ৩০ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান। দ্বিতীয় অধিবেশন বিকেল ৫টায় রয়েছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনে নবনীতা রাহা। ৫টা ৩০ মিনিটে রয়েছে বিদ্যার্থীদের অনুষ্ঠান, একাদশ শ্রেণীর পদার্থবিদ্যা এই নিয়ে অনুষ্ঠান। খাটুয়া প্রীতিলতা শিক্ষানিকেতনের শিক্ষক থাকবেন শঙ্কর ঘোষ, সঙ্গে দুই শিক্ষার্থী। সাঁওতালি অনুষ্ঠান ৬টা ৩০ মিনিটে কৃষি কথার আসর, কৃষিজীবী পরিবারের শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি এ নিয়ে ত্রিপুরনা চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার। ৭টা ১০ মিনিট দরজা, মদনমোহন দত্ত সহশিল্পীবৃন্দ। ৮টায় আজকের প্রসঙ্গ। ৮টা ১৫ মিনিটে শহর কলকাতা, অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশমান চক্রবর্তী। ৮টা ৩০ মিনিটে কথায় কাহিনী, কনকাঞ্জলি চাঁদ এই নিয়ে রচনা অনিমেষ বৈদ্য, প্রযোজনা আশিস গিরি। ৮টা ৫০ মিনিটে বিধানসভা পর্যায়ে আলোচনা। ৯টায় শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সুলেখা গুপ্ত। ৯টা ৩০ মিনিটে শ্রবণী, স্মরণপূর্ণ পুণ্য বসু এই নিয়ে শুভাশিস চক্রবর্তী, কবিতায় বলবেন অর্পিতা কুণ্ডু। ১০টায় ছায়াছবির গান, ১০টা ৩০ মিনিটে নজরুলগীতি শোনাবেন দনিকা ভট্টাচার্য। ১০টা ৪৫ মিনিটে শ্যামসঙ্গীত স্বপন চক্রবর্তীর কণ্ঠে। ১১টায় আধুনিক গান শৈতবাবসুর কণ্ঠে। ১১টা বাজে ১০ মিনিটে শাস্ত্রীয় অনুষ্ঠানে শুনলেন সেতার শিল্পী শুভজিৎ মজুমদার ও তবলায় কৌশিক বন্দ্যোপাধ্যায়। শুনলেন গীতাঞ্জলি সঞ্চিকা প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা সঞ্চিকা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও হইতে এখন সময় রাত ১২টা বেজে ৬ মিনিট হয়ে ৩৮ সেকেন্ড। জয় হিন্দ।